আকাশবাণী কলকাতা। আজ সোমবার, 9ই ভাদ্র 1948 শকাব্দ, 31শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 13ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 24 সেকেন্ড। আজ সূর্যোদয় 5টা বেজে 20 মিনিট 15 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 53 মিনিট 35 সেকেন্ডে।

0: 794 people and more than 2,500 people are missing in Nepal. The International Cricket Council, ICC, has taken away hosting rights of the inaugural edition of the Women's Champions Trophy to be held in 2027 from Sri Lanka due to government interference in the administration of Sri Lanka cricket. According to a report, Sri Lanka was set to host the first ever edition of the women's tournament featuring six teams including the host, but the decision could impact their participation as well. And in football, India under 20 men's national team will begin their AFC under 20 Asian Cup China 2027 qualifiers campaign against Syria at the Dostlik Stadium in Tashkent today. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Sanchoita Prochar Tarongir Onushthan Shunchen. মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প বিষয়ে বলবেন ডক্টর অমিয় দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য থাকছে কথিকা, বায়ুদূষণ থেকে হৃদরোগ বলবেন ডাক্তার দেবাশিস দত্ত। প্রাত্যহিকই 6:45 উপস্থাপনায় নীলিমা সাঁতরা এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। 8:00 বিজ্ঞানের খবর সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি শিল্পী অসীমা দোবে। 8:20 বাংলা কথিকা শতবর্ষে ভাস্বর পথের দাবি লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন সুদীপ চট্টোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং পৌলমী বাগ। বেলা 12:00 পুরাতনী গান পরিবেশনায় তানিয়া দাম। 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন কৃষ্ণকান্ত নন্দী। 12:35 উনজমির দুনো ফসল উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল বিষয় মঞ্চ সংবাদ উপস্থাপনা সোমা মুখোপাধ্যায়। 2:30 ছায়া ছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন থাকবে শ্রোতাদের দরবারে চিঠিপত্রের উত্তর উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ে আলোচনা। অংশগ্রহণে সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক দীপঙ্কর রায় এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন গুরুমনির মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে কথিকা, সাঁওতালি সমাজে পারিবারিক কাঠামো বলবেন সুহাগী হেমব্রম। এরপর লোকগীতি পরিবেশন করবেন কেশব চন্দ্র সোরেন এবং রবি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা। লাইভ ফোন ইন অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ বিষয়ে ডাক্তার রঞ্জিনী দত্তের সাক্ষাৎকার গ্রহণ করবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে একক তবলা পরিবেশনায় সুব্রত মান্না। 9:30 অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শিল্পী অসীমা দোবে। 10:50 অতুল প্রসাদী পরিবেশন করবেন শম্পাসুর। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট বাজিয়ে শোনাবেন তপন নট্ট। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবত্ত সঙ্গীত বাঁশি বাজিয়ে শোনাবেন সুদীপ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। 6:35 রামচরিত মানুষ 219তম পর্ব। 6:45 অতুল প্রসাদী শিল্পী পম্পা সুর। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা নীনা মোদক। 8:30 নজরুল গীতি শিল্পী অসীমা দোবে। 8:50 দোতারা বাজিয়ে শোনাবেন কৃষ্ণকান্ত নন্দী। 9:10 রসধারা। 10:15 অঞ্জুমন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিরূপা ভাদুরী। বেলা 12:00 সুরভি উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে একক তবলা পরিবেশনায়

সুব্রত মান্না। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত গাইবেন রমা মণ্ডল, 5:20 উর্বশী, উপস্থাপনা দেবিকা গুপ্তা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশান, 7:10 শিল্প সংলাপ অনুষ্ঠানে শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে পার্থপ্রতিম চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করবেন সৌভিক শাসমল, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোন্যান্স ফ্রম ইয়েস্টারডেস, উপস্থাপনা প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে আহির ললিত রাগে বাঁশি বাজিয়ে শোনাচ্ছেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়।

আহির ললিত রাগের পর এবার রাগ পরমেশ্বরী। বাঁশি বাজিয়ে শোনাচ্ছেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়।

আহির ললিত এবং পরমেশ্বরীর আগে শুনলেন বাঁশি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 219তম পর্ব। পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35। এখন অতুল প্রসাদের গানে পম্পা সুর।

0: and won the toss and opted to bowl. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার্স অর্থাৎ 1008 কিলো হার্সে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় নীনা মোদক।

0: গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের আসরে তোমার সঙ্গে আছি আমি, তোমার বন্ধু নীনা। আজকে সকালটা একটু অন্যরকম, কারণ আজ আমরা দাঁড়িয়ে আছি একটা মাসের একেবারে শেষ প্রান্তে। ক্যালেন্ডারের পাতায় আগস্টের শেষ দিন, আর ঠিক পরেই শুরু হবে নতুন একটা মাস, সেপ্টেম্বর। তবে একটা প্রশ্ন দিয়ে আজকের সকালটা শুরু করা যাক, যে শেষ মানে সত্যি কি শেষ? একটা মাস শেষ হচ্ছে, আসলে কি শেষ হচ্ছে? শুধু ক্যালেন্ডারের একটা পাতা, নাকি তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনেরও কিছু ছোট ছোট গল্প? একটু ভাবো তো, যে আগস্ট মাসটা তোমার কাছে কেমন ছিল? হয়তো এই মাসটা ছিল নতুন কিছু শেখার মাস, হয়তো নতুন কোনো মানুষের সঙ্গে তোমার পরিচয় হয়েছে, হয়তো এই মাসে তুমি নতুন কোনো কাজ শুরু করেছো, আবার হয়তো তোমার জীবনে এমন কিছু ঘটেছে যেটা তুমি কোনোদিনও ভাবোনি। হয়তো এই আগস্ট মাসেই তুমি অনেক হেসেছো, হয়তো অনেকটা কেঁদেছো, কিছু পেয়েছো, কিছু হারিয়েছো, আবার হয়তো নিজের সম্পর্কে এমন কিছু জেনেছো যা আগে কখনো জানতে পারোনি। তাহলে আজ যখন আমরা বলছি আগস্ট শেষ, সত্যি কি আগস্ট শেষ, নাকি এই মাসটা তোমার জীবনে নতুন কিছু একটা রেখে যাচ্ছে? একটা স্মৃতি, একটা শিক্ষা, একটা সম্পর্ক, একটা অভিজ্ঞতা, বা হয়তো একটা অসম্পূর্ণ ইচ্ছে। তবে বন্ধু, প্রতিদিনই তো থাকে নানা ঘটনার ঘন ঘটা, তাই তোমার জন্য আজকের এই দিনে থাকবে এখন।
1: আজ এই দিনে,
0: বন্ধু, আজকের দিনেই 1498 সালে প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন। 1658 সালের আজকের দিনেই ঔরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হয়। আবার 1806 সালের আজকের দিনেই ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার কাপ এলাকা দখল করে নেয়। 1807 সালের আজকের দিনেই লর্ড মিন্টো গভর্নর জেনারেল হিসেবে অধিষ্ঠিত হয়। আবার 1948 সালের আজকের দিনেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় মাত্র কয়েকটি বাস নিয়ে যাত্রী পরিবহন সংস্থার কাজ শুরু হয়। পরবর্তীতে 1961 সালের 15 জুন সংস্থাটির নামকরণ হয় কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আবার 1954 সালের আজকের দিনে ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের K2 শৃঙ্গে আরোহণ করে। 1971 সালের আজকের দিনে Apollo 15 মহাকাশযান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়। আবার 1972 সালের আজকের দিনেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন। এরপরে আমরা চলে আসবো 1880 সালে, যেদিনকে মুন্সি প্রেমচাঁদের জন্মদিন, যিনি ছিলেন আধুনিক হিন্দি ও উর্দু ভাষার লেখক। আবার 1891 সালের আজকের দিনে প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষীতীন্দ্রনাথ মজুমদারের জন্মদিন। আবার 1904 সালের আজকের দিনে বিবেকানন্দ মুখোপাধ্যায়, যিনি ছিলেন প্রখ্যাত বাঙালি সাংবাদিক, আজ তাঁরও জন্মদিন। 1912 সালের মিল্টন ফ্রিডম্যান, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ, আজ তাঁরও জন্মদিন। আবার 1918 সালের পল বয়ার, যিনি ছিলেন আমেরিকার বায়োকেমিস্ট এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ীও বটে, আজ তাঁরও জন্মদিন। আবার 1944 সালের আজকের দিনে জেরাল্ডিন চ্যাপলিন, যিনি ছিলেন ইংরেজি, ফরাসি এবং স্পেনীয় ভাষার অভিনেত্রী, আজ তারও জন্মদিন। আবার 1946 সালের আজকের দিনে পিসি সরকার জুনিয়র, অর্থাৎ ভারতের বিশিষ্ট বাঙালি জাদুকর, আজ তারও জন্মদিন পাওয়া যায়।

বন্ধু, প্রতিদিনই তো থাকে তাই এরকমই নানান ঘটনার ঘনঘটা, তাই প্রতিদিন তোমার জন্য এভাবেই ঝুলি সাজিয়ে রাখা হয় যুববাণী কলকাতায়। আসলে বন্ধু, জানো তো, এই যে সেই শব্দটা, এটাকে আমরা একটু ভয় পাই। কোনো গল্পের শেষ, কোনো সম্পর্কের শেষ, কোনো চাকরির শেষ, কোনো একটা সময় শেষ, সব কিছুর মধ্যেই যেন একটা হারানোর অনুভূতি থাকে। তবে যদি একটু অন্যভাবে ভাবি, একটা দরজা বন্ধ হওয়াকে আমরা শেষ বলি, আর সেই দরজার উপরে যখন নতুন একটা রাস্তা দেখা যায় তার কথা কি আমরা ভাবি? শৈশব শেষ হয় বলেই তো কৈশোর আসে, স্কুল শেষ হয় বলেই তো তোমার কলেজ শুরু হয়, একটা পরীক্ষা শেষ হয় বলেই তো পরে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায়, আর একটা পুরনো অভ্যাস শেষ হয় বলেই নতুন অভ্যাসের জায়গা তৈরি হয়। তাহলে হয়তো জীবনের প্রতিটা শেষের মধ্যেই নতুন কোনো কিছু করার সম্ভাবনা লুকিয়ে থাকে, নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে থাকে। আজ 31 আগস্ট, আর কয়েক ঘন্টা পরেই আগস্ট আমাদের ক্যালেন্ডার থেকে সরে যাবে 2026 সালের জন্য। তবে এই মাসে তুমি যে মানুষটা ছিলে, সেপ্টেম্বরের প্রথম দিনেও কি তুমি ঠিক সেই মানুষটাই থাকবে? হয়তো নয়, কারণ সময় শুধু ক্যালেন্ডারের পাতা বদলায় না, সময়ের সঙ্গে সঙ্গে আমরাও একটু একটু করে বদলে যাই। আজ সকালে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন আমি করতেই পারি, যে এই আগস্টে তোমার জীবনে কি শেষ হয়েছে, আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই শেষের পরে তুমি ঠিক কি শুরু করতে চাও? হয়তো নতুন কোনো স্বপ্ন, হয়তো পুরনো কোনো ইচ্ছে, হয়তো নিজের জন্য একটু সময়, বা ধরো একটা ছোট্ট কোনো সিদ্ধান্ত, যে আগামী মাসটা আমি নিজের মতো করে বাঁচব। বন্ধু, সব শেষের জন্যই চোখে জল আসে না, কিছু কিছু শেষের পরে মানুষ নতুন করে হাসতে শেখে। তাই আগস্টকে আজ বিদায় জানানোর সময় একটা কথা মনে রেখো, যে এটা হয়তো এই মাসের শেষ, তোমার গল্পের শেষ নয়, তোমার গল্প এখনো চলছে, আর হয়তো সেপ্টেম্বরের পাতায় তোমার জন্য অপেক্ষা করছে গল্পের একেবারে একটা নতুন অধ্যায়। আজকের দিনটা একটু অন্যরকমভাবে আরও একটা কারণে স্পেশাল, কারণ আজকে তোমাকে আমি গান শোনাবো আমাদের যুববাণীর শিল্পী বন্ধুর কণ্ঠে, অরিজিৎ চ্যাটার্জি। আর শেষ নিয়ে যখন কথা হচ্ছেই, তখন তোমায় বলে রাখবো যে জোর করে কিছু ধরে রাখা যায় না, যেটা ফুরিয়ে যায় আর সেটা না হয় ফুরিয়ে যেতেই দাও। আর তোমার জন্য এখন তাই থাকবে অরিজিৎ চ্যাটার্জির কণ্ঠের এই গানটি।

বন্ধু, আগস্ট মাসটার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে। মাসটা শুরু হয় বর্ষার আবহ নিয়ে, আর শেষ হতে হতে মনে হয় আরে এত তাড়াতাড়ি 8টা মাস কেটে গেল। আগস্ট মাস নিয়ে শুধু ক্যালেন্ডারের একটা মাস নয়, আমাদের অনেকের কাছেই আগস্ট মানে কিছু নির্দিষ্ট গন্ধ, কিছু নির্দিষ্ট শব্দ, কিছু ছবি আর কিছু স্মৃতি। ছোটবেলায় আগস্ট এলেই স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু হয়ে যেত। স্কুলে পতাকা বানানো, অনুষ্ঠানের রিহার্সেল, কবিতা, নাচ, গান, বক্তৃতা, কি একটা ব্যস্ততা। 15ই আগস্টের সকালে নতুন জামা পরে স্কুলে যাওয়া, হাতে ছোট্ট একটা পতাকা, তারপরে জাতীয় সঙ্গীত, আর এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের বড় হয়ে ওঠার এই জীবনের গল্পের অংশ। আবার আগস্ট মানেই বর্ষা, জানলার কাছে বৃষ্টির ফোঁটা, রাস্তায় জমে থাকা জল, ভিজে ছাতা, এক কাপ গরম চা, আর কখনো হঠাৎ করে বাতিল হয়ে যাওয়া কোনো প্ল্যান। কেউ হয়তো এই আগস্টে প্রথমবার কোনো নতুন শহরে গিয়েছে, কেউ নতুন কলেজে ভর্তি হয়েছে, কেউ নতুন চাকরিতে যোগ দিয়েছে, কেউ হয়তো বা পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন পরে দেখা করেছে, আবার কারোর কাছে আগস্ট হয়তো একেবারেই অন্যরকম। এই মাসেই হয়তো কোনো সম্পর্ক ভেঙেছে, কোনো কাছের মানুষ দূরে চলে গেছে, কোনো একটা স্বপ্ন আপাতত থেমে গেছে, তবুও মাসটা শেষ হয়ে যাচ্ছে। আর এখানে এই একটা মজার ব্যাপার আছে, আমরা ক্যালেন্ডারের মাস বদলাতে খুব সহজেই পারি, তবে জীবনের কিছু মুহূর্ত বদলাতে পারি না। আগস্ট শেষ হয়ে যাবে, তবে আগস্টে পাওয়া একটা চিঠি থেকে যাবে, আগস্টে তোলা একটা ছবি থেকে যাবে, কোনো বিকেলের একটা আড্ডা থেকে যাবে, কোনো একটা ফোন কল, কোনো একটা ভিডিও কল, কোনো একটা গান, কোনো একটা মানুষের বলা একটা কথা হয়তো অনেকদিন পরেও মনে পড়বে। কখনো কখনো ওই যে একটা হঠাৎ করে কোনো গান শুনে মনে হয় যে আরে এই গানটা তো আমি আগেও শুনতাম, গানটা একই আছে, শুধু সময়টা বদলে গেছে। আমাদের জীবনেও কিছু কিছু মাস আসলে ক্যালেন্ডারের মাস থাকে না, তারা হয়ে ওঠে একটা জীবন্ত মেমোরি। হয়তো কয়েক বছর পরে আগস্টের 2026-এর কথা মনে পড়লে এটা তো মনে করতে পারবো না ডেফিনাইটলি যে 31 আগস্ট কী বার ছিল, সেদিন কতটা গরম ছিল, বা কখন ঘুম থেকে উঠেছিলাম, বা কী জামা পরেছিলাম। তবে এটা মনে থাকবে যে কোনো একটা মানুষের কথা, কোনো একটা ঘটনার কথা, কোনো একটা সিদ্ধান্তের কথা, আবার কোনো একটা অনুভূতির কথা। তাই আজ আগস্টের শেষ দিনে পিছনে ফিরে তাকানো যেতে পারে, যে এটা ভাবা যেতে পারে যে এই মাসে কী পেয়েছি, কী শিখেছি, কী হারিয়েছি, কোন মুহূর্তটা আবার ফিরে পেতে ইচ্ছা করে। আর সবশেষে একটাই প্রশ্ন যে আগস্ট যদি একটা গল্প হয়, তাহলে এই গল্পের সবচেয়ে মনে রাখার মতো পাতা তোমার জন্য কোনটা হবে? হয়তো সেই পাতাটা হতে পারে খুব আনন্দের হবে, বা হয়তো একটু কষ্টের হবে, হয়তো বা পাতাটা অসম্পূর্ণ থাকবে, তবে সেটাই তো জীবনের গল্প। সব গল্পে তো শুধু হাসি থাকে না বন্ধু, কিছু গল্পে বৃষ্টি থাকে, অপেক্ষা থাকে, ভুল থাকে, আর নতুন করে শুরু করার সাহসও থাকে। তাই আগস্টকে শুধু বিদায় না জানিয়ে তার কাছ থেকে কিছু নিয়ে বরং সেপ্টেম্বরের দিকে এগিয়ে যাই আমরা, কারণ একটা মাস শেষ হয়ে গেলেও তার স্মৃতিগুলো আমাদের মধ্যে থেকে যায় অনেকটা সময় জুড়ে, আর হয়তো সেখান থেকেই শুরু হয় পরের অধ্যায়ের। তাই বন্ধু, শেষটা একেবারেই শেষ নয়, শেষ মানে নতুন কিছু শুরু। আর যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের আসরে তুমি আছো আমার সঙ্গে, আর আমাদের চলছে আগস্ট মাসের শেষ দিনের গল্প। তোমাকে এখন শোনাবো আরও একটা গান, অরিজিৎ চ্যাটার্জির কণ্ঠে আমাদের যুববাণীর শিল্পী বন্ধু।

কি অসাধারণ একটা গান শুনলাম যুববাণী শিল্পী বন্ধুর কণ্ঠে। তোমার সঙ্গে আমার কথা হচ্ছে আগস্টের শেষ দিন নিয়ে, আর এখন তোমার সঙ্গে আমি কথা বলবো যুব সমাজে নতুন করে শুরু করার গল্প নিয়ে। কারণ এই তরুণ বয়সটাই বোধহয় জীবনের সেই সময় যখন বারবার নতুন করে শুরু করতে হয়, একটা সিদ্ধান্ত নিয়ে কিছুদিন পরে মনে হয় যে না এটা তো চলছে না। যে নতুন নতুন করে বারবারই শুরু করতে হয়, একটা স্বপ্ন দেখি তার পেছনে ছুটি, কখনো সফল হই কখনো ব্যর্থ হই, আবার পরে উঠে দাঁড়াই। তবে মজার ব্যাপার কি জানো, আমরা অনেক সময় ভাবি যে নতুন করে শুরু করাটা একটা নির্দিষ্ট সময় আসছে, মানে জানুয়ারির এক তারিখ থেকে আমি নতুন জীবন শুরু করব, নতুন বছর থেকে নতুন করে পড়াশোনা শুরু করব, আগামী সোমবার থেকে এক্সারসাইজ শুরু করব, পরের মাস থেকে টাকা জমাবো, আগামীকাল থেকে সময় নষ্ট একেবারে করব না, আর সেই আগামীকালটা কখন যে আবার পরশু হয়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না। তাই আজকের এই 31 আগস্টকে একটা অন্যরকম সুযোগ হিসেবে ভাবা যাক। কাল 1 সেপ্টেম্বর, নতুন মাস। তবে নতুন করে শুরু করার জন্য সত্যিই কি একটা নতুন বছর দরকার? একটা নতুন মাসও তো যথেষ্ট হতে পারে। বিশেষ করে আজকে যুব সমাজের কথা যদি বলি, তাহলে আমাদের সামনে সুযোগ তো অনেক আছে, তেমন আনসার্টেনিটিও আছে। কেরিয়ার নিয়ে কনফিউশন আছে, কোন সাবজেক্ট নিয়ে পড়ব, কোন কোর্সটা করব সেটা নিয়ে কনফিউশন আছে, চাকরি করব নাকি নিজের কিছু শুরু করব সেটা নিয়েও দ্বিধা আছে, কখনো রিলেশনশিপ নিয়ে সমস্যা, কখনো ফ্রেন্ডশিপ নিয়ে সমস্যা, তার উপরে সোশ্যাল মিডিয়া তো আছেই, অন্যদের জীবন দেখে মনে হয় সবাই যেন এগিয়ে যাচ্ছে আর আমি শুধু পিছিয়ে রয়েছি। তবে বন্ধু, একটা কথা মনে রাখা দরকার, অন্য কারোর সেপ্টেম্বরের সঙ্গে নিজের আগস্টে যদি তুমি তুলনা করো, তাহলে কখনোই নিজের গল্পটা ভালো লাগবে না। কারো চাকরি হয়ে গেছে, তোমার হয়নি, কারো বিজনেস শুরু হয়েছে, তোমার এখনও প্ল্যানের মধ্যেই আছে, কেউ বিদেশে চলে গেছে, তুমি এখনও নিজের পথ খুঁজছো, আর তাতে তোমার জার্নি ছোট হয়ে যায় না। প্রত্যেক মানুষেরই টাইমলাইন একটা আলাদা, কেউ 22 নিজের ডাইরেকশন খুঁজে পেয়ে যায়, কেউ 28, কেউ 35 গিয়ে বুঝতে পারে যে এতদিন সেই যে কাজটা করছিল সেটা আসলে তার জন্য ছিল না। তাই নতুন কিছু শুরু করা মানেই সব কিছু একদিনে বদলে ফেলা নয়, কখনো নতুন শুরু করা মানে ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে হবে যে আজ থেকে প্রতিদিন একটু একটু করে পড়ব, আজ থেকে নিজের শরীরের যত্ন নেব, আজ থেকে নতুন একটা স্কিল শিখব, আজ থেকে যেটা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে বারবার সেটার থেকে আমি দূরে থাকব, আজ থেকে অন্যের সঙ্গে নয় নিজের গতকালের সঙ্গে প্রতিযোগিতা করব। আর একটা খুব জানো তো গুরুত্বপূর্ণ কথা, যে নতুন শুরু করা মানেই পুরনো কিছু ভুলে যাওয়া নয়, তোমার আগের ভুলগুলো তোমার শত্রু নয়, বরং ওই ভুলগুলো তোমাকে শেখায়, তোমার এক্সপিরিয়েন্স। তুমি যে ইন্টারভিউতে রিজেক্ট হয়েছিলে সেটা হয়তো তোমাকে পরের ইন্টারভিউর জন্য তৈরি করছে, যে পরীক্ষায় তুমি ভালো ফল করতে পারোনি সেটা হয়তো তোমাকে বুঝিয়েছে যে কোথায় আরও পরিশ্রম করার দরকার আছে, যে সম্পর্কটা টেকেনি সেটাও হয়তো তোমাকে নিজের বাউন্ডারিজ আর নিজের মূল্য বোঝাতে শিখেছে। তাই সেপ্টেম্বর শুরু করার আগে আগস্টের ব্যর্থতাগুলোকে একটা বাক্সে ভরে ফেলে দিও না, সেগুলো সঙ্গে রাখো, তবে বোঝা হিসেবে নয়, শিক্ষা হিসেবে। আর নতুন শুরু করার সবথেকে সুন্দর ব্যাপার কি জানো, যে কেউ তোমাকে বলে দেয় না যে তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে, আর সেটার তোমার কোনো অধিকার নেই। আসলে তুমি যতবার পড়বে তুমি ততবারই উঠতে পারো, তুমি যতবার পথ বদলাবে ততবারই নতুন রাস্তা খুঁজতে পারো, আর তুমি যদি বুঝতে পারো যে এতদিনের পথটা তোমার জন্য ঠিক ছিল না, তাহলে ঘুরে দাঁড়াতেও পারো। জীবনের ইউটার্ন।

নেওয়া মানেই তুমি হেরে গেছো তা নয়, কখনো কখনো ইউটার্নটাই তোমায় সঠিক রাস্তায় নিয়ে যায়। তাই 31 আগস্টের এই সকালে বা বিকেলের দিকে নিজের কাছে একটা প্রশ্ন করো যে আগামীকাল থেকে কি আমি নতুন করে শুরু করতে চাই, তাহলে কি শুরু করব। বড় কিছু করতে হবে না, হয়তো মাত্র ছোট্ট একটা পরিবর্তন, আর সেই ছোট্ট পরিবর্তনটাই একদিন তোমার জীবনের বড় একটা অধ্যায় শুরু হতে পারে। আগস্ট শেষ হচ্ছে, তোমার সুযোগ শেষ হচ্ছে না, বরং তোমাকে একটা নতুন শুরু দিচ্ছে, আর সেই নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করছে। আর নতুন কিছু যদি শুরু করতেই হয় তাহলে অবশ্যই সেটা গানে গানে শুরু করা উচিত। তাই এখন তোমার জন্য আবার থাকবে সেই যে আমাদের যুববাণীর শিল্পী বন্ধু অরিজিৎ চ্যাটার্জির কণ্ঠে এই গানটি তোমার জন্য এখন।

সুরিশ সুরি সুরে তুমি আছো আমার সঙ্গে যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের আসরে। তোমার সঙ্গে আমার কথা হচ্ছে আগস্টের শেষ দিন নিয়ে। হ্যাঁ, একটা মাস শেষ হয়ে যাচ্ছে, আর মাসের শেষ মানেই আমাদের মাথায় একটা হিসেব চলে আসে যে কী করলাম, কী করতে পারলাম না, কোথায় সময়টা চলে গেল। এই হিসেবটা শুধু কাজের নয়, এটা একটু নিজের সঙ্গেও নিজের হিসেব মেলানোর সময়। বছরের শুরুতে তো আমরা কত কিছুই ঠিক করেছিলাম, মনে হয়েছিল যে এই বছরটা অন্য রকম হবে, নতুন কিছু শিখব, নিজের জন্য সময় রাখব, নিয়ম করে পড়াশোনা করব, শরীরের যত্ন নেব, আর নতুন কিছু কাজ শুরু করব, কোথাও ঘুরতে যাব। আর বছর এগোতে লাগলো, জানুয়ারি চলে গেল পরিকল্পনা করতে করতে, ফেব্রুয়ারি চলে গেল ব্যস্ততায়, এভাবে মার্চ এপ্রিল মে জুন কাটিয়ে বর্ষার সঙ্গে সঙ্গে জুলাই আগস্টও প্রায় শেষ। আর এখন হঠাৎ করে মনে হচ্ছে যে দাঁড়াও, আমি যে এত কিছু করার কথা ভেবেছিলাম সেগুলোর কতটা কি হলো। এই প্রশ্নটা একটু অস্বস্তিকর, কারণ আমাদের একটা স্বভাব আছে যে যেটা করতে পারি না সেটার হিসাব আমরা খুব তাড়াতাড়ি ধরি, আর যেটুকু পেরেছি সেটুকুর হিসাব রাখি না। ধরো তুমি নতুন কোনো একটা স্কিল শেখার পরিকল্পনা করছিলে আর এখনও সেটা শেখা হয়নি, তুমি হয়তো বলবে যে আমি পারিনি। তবে এটা কি একটু অন্যভাবে ভাবা যেতে পারে যে এখনও শেখা হয়নি? এই দুটো কথার মধ্যে পার্থক্যটা খুব ছোট, তবে ভাবনাটা অনেক বড়। পারিনি মানে আমার জন্য দরজাটা বন্ধ, আর এখনও হয়নি মানে দরজাটা খোলা আছে। আর জীবনে জানো তো এরকম অনেক কিছুই হয়, কোনো পরীক্ষা একেবারে ভালো হয় না, চাকরির ইন্টারভিউতে একেবারে সাকসেস আসে না, কোনো একটা প্রজেক্ট শেষ হতে বেশি সময় লাগে, কোনো একটা স্বপ্নের জন্য কয়েক মাস নয় কয়েক বছর লেগে যায়। তাই ইন্টারভিউর সাকসেস আসাই বলো বা স্বপ্নের জন্য ছোটাই বলো, যদি সময় লাগে তো লাগুক না, অসমাপ্ত কাজের তালিকা দেখলেই তাই নিজেকে ব্যর্থ ভাবার কোনো কারণ নেই। বরং একটা প্রশ্ন করা যেতে পারে যে এখনও আমার কোন কাজটা অসমাপ্ত রয়েছে, সময় পাইনি নাকি শুরু করার সাহস হয়নি, নাকি কাজটা সত্যি আর করতে চাইছি না। এই তৃতীয় প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বছরের শুরুতে আমরা যে লক্ষ্যটা স্থির করি বছরের শেষের দিকে এসে তার সবগুলোই হয়তো আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ থাকে না। মানে জানুয়ারিতে তুমি একটা ক্যারিয়ারের কথা ভেবেছিলে, আগস্টে এসে বুঝলে যে তোমাকে তোমার একটা অন্য কিছু করতে হবে, এটা ব্যর্থতা নয়, এটা নিজের সম্পর্কে নতুন কিছু জানা। আর তাই একটা আজ তুমি ছোট্ট এক্সারসাইজ দিয়ে শুরু করতে পারো, নিজের অসমাপ্ত কাজগুলোকে তিন ভাগে ভাগ করে নিতে পারো, যেমন যেগুলো সত্যি এখনও করতে চাও, যেগুলো সেপ্টেম্বরের জন্য রেখে দিতে চাও, আর যেগুলো এখন করতে চাও না সেগুলো ছেড়ে দাও। সব অসমাপ্ত কাজ করতেই হবে এমন কোনো নিয়ম নেই। আর তৃতীয়, যেগুলো করতে চাও সেগুলো ভয় বা আলস্যের কারণে যেগুলো শুরু করতে পারোনি সেগুলো শুরু করে দাও। জানো তো বন্ধু যে অনেক সময় আমরা না বাধা বা পরিস্থিতির জন্য যে কাজটা করতে পারি না সেরকম হয় না, আমাদের নিজেদের প্রোক্রাস্টিনেশন কাজটাকে দেরি করিয়ে দেয়। মানে কালকে থেকে শুরু করব, এই একটা বাক্য কত স্বপ্নকে যে আটকে রেখেছে তার কোনো হিসেব নেই। কালকে থেকে পড়ব, কালকে থেকে এক্সারসাইজ করব, কালকে থেকে ফোন কম ব্যবহার করব, কালকের থেকে নিজের কাজটা শুরু করব। উফার, এই কালটা আস্তে আস্তে কখন যে একটা নতুন কাল চলে আসে, বাপরে বাপ। তাই সেপ্টেম্বরকে নতুন করে শুরু করার একটা মাস তুমি যদি বানাতে চাও তাহলে একটা কাজ শুরু করো, যে কালকের এই কথাটা বাদ দিয়ে দাও, যেটা করা সম্ভব সেটা আজই একটু করে ফেলো। মানে পুরো বই তোমাকে, ধরো তুমি অনেকদিন ধরে তোমার বই পড়ার অভ্যাস নেই, তুমি দেখো তোমার আশেপাশে সবাই বই পড়ে কিন্তু তুমি পড়তে পারো না, তোমাকে আজকে পুরো বইটা শেষ করে ফেলতে হবে না এমন এরকম কোনো মাথা দিব্যি নেই, তুমি অল্প করে শুরু করো। আজকে ধরো তুমি টার্গেট রাখছো যে তুমি আজকে 10টা পাতা পড়বে, তো ওটা কমপ্লিট করো। আজকে তোমাকে এক্সারসাইজ একেবারে 1 ঘন্টার করে ফেলতে হবে আর তারপরে তুমি সারা সপ্তাহ এক্সারসাইজ করবে না, এরকম চাই না। তুমি প্রতিদিন 10 মিনিট করে এক্সারসাইজ করো, 10 মিনিট করে এক্সারসাইজ না করতে পারলে 10 মিনিট হাঁটো। তুমি ধরো অফিসে যাচ্ছ, তুমি সেই অফিসে যাও, ধরো তুমি বাইকে করে যাও বা ধরো বাসে করে যাও বা ধরো অটোয়ে করে

যাও, তুমি সেই সময়টা যেটুকু তুমি যাচ্ছ বা বাড়ি থেকে বেরোচ্ছ সেই সময়টা ওই সমস্ত ভেহিকলস ইউজ না করে তুমি একটু হাতে আগে বেরো, হাতে সময় রাখো, আর ওইটুকু একটু হেঁটে যাও, বাস এটাতেই হয়ে যায়। অফিসের অনেক কাজ রয়েছে বা স্কুলের পুরো প্রজেক্টটা তোমাকে শেষ করতে হবে, তাহলে শেষ যখন করতে হবে তখন তার প্রথম প্যারাগ্রাফটা লিখে ফেলো, ওটা আর কালকের জন্য ফেলে রেখো না। পুরো জীবনটা একদিনে বদলে যায় না, অভ্যাসগুলো আস্তে আস্তে বদলাতে হয়, কারণ বড় একটা কোনো পরিবর্তন যদি নিজের মধ্যে চাও তাহলে সেটা ছোট পরিবর্তন থেকেই শুরু করতে হবে। জানো তো, আর একটা বেশ মূল্যবান কথা, মানে এই কথাটা আমার বেশ ভালো লাগে, যে অসমাপ্ত কাজ কিন্তু তোমার ব্যর্থতা ঠিক করে দেয় না। তোমার কোনো কাজ অসম্পূর্ণ থাকতেই পারে, তার মানে যে তুমি পারছো না বা তোমার দ্বারা হবে না সেরকম কিন্তু না। তাই অসমাপ্ত কাজের তালিকা তোমার মূল্য ঠিক করে না। তুমি কতগুলো কাজ শেষ করেছো তার থেকেও গুরুত্বপূর্ণ তুমি এখনও চেষ্টা করতে চাইছো কিনা, আর যদি তুমি চেষ্টা করতেই চাও তাহলে সেইটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আর আজকে আগস্টের শেষ দিনে নিজের দিকে তাকিয়ে যদি দেখো যে অনেক কাজ এখনও বাকি আছে, তাহলে ডোন্ট বি রেস্টলেস, তুমি মন খারাপ করো না বা অধৈর্য হয়ে পড়ো না। নিজেকে শুধু বলো যে হ্যাঁ, কিছু কাজ এখনও বাকি আছে, গল্প এখনও শেষ হয়নি, আগস্টের ক্যালেন্ডারের পাতাটা শুধু বন্ধ হচ্ছে, তাও আবার 2026 সালের জন্য, সেপ্টেম্বরের পাতাটা এখনও সাদা আছে, সেখানে কি লিখবে সেটা এবার তোমার হাতে রয়েছে। যুববাণী দিয়ে তোমার সঙ্গে গল্প করতে বসলে গান শোনাবো না সেটা তো হয় না, তাই তোমার জন্য এখন আবার থাকবে অরিজিৎ চ্যাটার্জির কণ্ঠে রাগ প্রধান গান। তুমি সবকটা গানই রাগ প্রধানই শুনলে, আর এখন এই গানটা, যে আমার স্বপ্ন কিনতে পারে।

সুপ্রভাত, অনুষ্ঠানের সকালে তোমার সঙ্গে কথা হচ্ছে আমার, তোমার সঙ্গে আছি আমি তোমার বন্ধু নীনা, তোমার সঙ্গে চলছে আজকে আড্ডা, গান, গল্প, আর সেটা চলছে আগস্টের শেষ দিন নিয়ে। না না না, আমি একটু ভুল বলে ফেললাম, আগস্টের শেষ দিন না, সেপ্টেম্বরের প্রথম দিন নিয়ে। তোমার সঙ্গে কথা বলতে বসে জানো তো একটা মহান মানুষের কথা আমার এক্ষুনি মনে পড়ে গেল, তাই তোমার সঙ্গে শেয়ার না করে আর পারছি না। জানো তো, বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি নিশ্চয়ই জানো, জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশের কথা আমরা সবাই মোটামুটি জানি, তবে তার জীবনের একটা সময় ছিল যখন সব কিছু খুব একটা সহজ ছিল না। 1934 সালের সময়টা তার জীবনে অত্যন্ত কঠিন ছিল, মানে কলকাতার সিটি কলেজে তিনি তখন শিক্ষকতা করতেন আর সেই সময় সেই চাকরিটা তিনি হারিয়েছিলেন। তো সঙ্গে ছিল নানান ধরনের আর্থিক অনিশ্চয়তা, পেশাগত হতাশা বা ব্যক্তিগত জীবনে নানান পরিণতিও তিনি ছিল তার তিনি কাটাচ্ছিলেন। তো ঠিক সেই সময়ে তিনি লিখলেন বনলতা সেন। আর জানো যে বনলতা সেন এর যে থিমটা, তা লেখা হয়েছে একটা ক্লান্ত মানুষকে নিয়ে, যে মানুষ যুগের পর যুগ ধরে শুধু ঘুরে বেড়াচ্ছে, ইতিহাসে নানান সময় পেরিয়েছে, নানান জায়গা পেরিয়ে অবশেষে সেই একটু শান্তির খোঁজ পায় বনলতা সেনের কাছে। ভাবো তো, মানে যে মানুষটা নিজেই একটা ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে মানুষটার মাথার আর মনের মধ্যে কন্টিনিউয়াস দ্বন্দ্ব চলে যাচ্ছে, সেই মানুষটা লিখে ফেললেন বনলতা সেন, যে কিনা মানে তার এই কবিতাটা এত সুন্দর একটা কবিতা যে এর কেন্দ্রে রয়েছে দীর্ঘ পথ পেরিয়ে শান্তি খুঁজে পাওয়া। কবিতাটা 1935 সালের কবিতা পত্রিকায় প্রকাশিত হয় আর পরবর্তীকালে জানো সেটাই হয়ে ওঠে যে বাংলা সাহিত্যের অন্যতম পরিচিত কবিতা, এবং শুধু পরিচিত কবিতা নয়, কবি জীবনানন্দ দাশের জীবনের শ্রেষ্ঠ একটা কবিতা। তাই ব্যর্থতা, হতাশা, দুরাশা যদি তোমাকে ঠেলে দেয় পেছনের দিকে, তাহলে তুমি আস্তে আস্তে, জোরে না হলেও আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতেই পারো, এবং সেটার জন্য তোমাকে নিজেকে সাহায্য করতে হবে, কারণ তুমি নিজে যথেষ্ট শক্তিশালী, তুমি পারো, তুমি যেটা করতে চাইবে তুমি সেটাই করতে পারবে। তো এই জীবনানন্দ দাশের এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে তিনি যদি সেই সময় ভাবতেন চাকরি গেল, সময়টা খারাপ, তাই লেখাটা বন্ধ করে দিই, আমার লিখতে ভাল লাগছে না, তাহলে হয়তো আমরা আজকের এই জীবনানন্দ দাশকে পেতাম না। কখনো কখনো জীবনের একটা দরজা বন্ধ হয়ে যায় আর তখন শুধু বন্ধ দরজাটার দিকেই আমরা তাকিয়ে থাকি, তবে জীবনানন্দ দাশ আমাদের মনে করিয়ে দেয় যে একটা অধ্যায়ের কঠিন সময় হয়তো পরের অধ্যায়ের সৃষ্টির সময় হতে পারে। আজ 31 আগস্ট, আমাদের জীবনের হয়তো এমন কিছুই আছে যেটাকে আমরা শেষ বলে ঘোষণা করে দিয়েছি, কোনো একটা চাকরি শেষ হয়েছে, কোনো একটা সম্পর্ক শেষ হয়েছে, কোনো একটা ডিসিশন।

অনুষ্ঠান শেষ হয়েছে, তবে এখনও সুযোগ হাতছাড়া হয়নি। একটা সুযোগ হাতছাড়া হয়েছে তুমি বলতে পারো, আরও অনেক কিছু আসছে। কোনো একটা স্বপ্ন আপাতত থেমে গেছে, তবে আমরা জানি না যে সেই শেষের পরেই হয়তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টিটা শুরু হতে পারে। তাই আজকের দিনে এই প্রশ্নটা আবার আমরা করতেই পারি, ঘুরে আসতেই পারি সেই শুরুর সময় যেটা করেছিলাম, যে শেষ মানে সত্যি কি শেষ? কবি লিখেছেন জানো তো বনলতা সেন কবিতাতে, যে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার আর মুখোমুখি বসিবার বনলতা সেন। ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের সবার জীবনেই একটা করে বনলতা সেন আসুক, যে আমাদের সমস্ত ঘটনা সমস্ত কিছু শুনুক। আর যদি না শোনে তাহলে আমি বলবো যে তোমার জীবন, তোমার খুশি, তোমার আনন্দ তা অন্য কারোর হাতে নেই, সেটা রয়েছে শুধুমাত্র তোমারই হাতে। যুববাণীর ঘড়ি জানান দিচ্ছে সময় শেষের পথে চলে যেতে হবে, তবে যেতে যেতে তোমায় রোজকার মতনই শোনাবো গান আর বলে যাবো সুস্থ থেকো, ভালো থেকো, শুনতে থেকো যুববাণী। কালকে তোমার সঙ্গে আবার আমারই গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, থাকতে হবে।

নজরুলগীতি শুনলেন অসীমা দুবের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন দোতারা বাজিয়ে শোনাবেন কৃষ্ণকান্ত নন্দী।

লোকগীতির সুরে দোতারা বাজিয়ে শোনালেন কৃষ্ণকান্ত নন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: इम्पॉर्टेंट कल्चरल हेरिटेज ऑफ सेंट्रल एशिया. विकल्प शुक्ला, आकाशवाणी न्यूज, बिश्केक.
1: Prime Minister Narendra Modi concluded a successful two-day state visit to Tashkent, Uzbekistan, following talks with President Shavkat Mirziyoyev to deepen bilateral ties. Both leaders agreed to elevate India-Uzbekistan relations to a comprehensive strategic partnership. The outcomes of the visit extend well beyond the signing of 11 agreements, from critical minerals and uranium to trade, defense, digital payments and education, from Hindi and Sanskrit to sports and heritage conservation. The two-day visit has given a broad and comprehensive framework to the India-Uzbekistan relationship. A major highlight of the visit came when President Shavkat Mirziyoyev conferred Uzbekistan's highest state honor, the Order of Olye Darajali Dostlik, on Prime Minister Narendra Modi. Finance Minister Nirmala Sitharaman said that India is likely to sustain an economic growth rate of 7% or more in the financial year 2026-27. Addressing Indian diaspora in Chicago during her US visit, she said India is likely to maintain its growth momentum despite geopolitical uncertainties and supply chain disruptions following the US-Iran conflict and the closure of the Strait of Hormuz. President Draupadi Murmu will address the combined convocation of National Institute of Fashion Technology, NIFT, in New Delhi today. Graduating students from 18 NIFT campuses across the country will be conferred degrees on the occasion. Union Minister for Textiles Giriraj Singh, Secretary Ministry of Textiles Neelam Shami Rao will also grace the occasion, along with other distinguished dignitaries, members of the Board of Governors, senior officials, faculty members, scholars and graduating students. Odisha faces another spell of heavy to very heavy rain today, with the weather system over the northwest bay of Bengal continuing to influence the state. The IMD has forecast extremely heavy rainfall at isolated places today, with a red warning in force for Bargarh and orange warnings for several districts of western Odisha. The fresh spell comes when parts of Kendrapara, Bhadrak and Jajpur are still recovering from the recent floods, raising concerns of renewed inundation in vulnerable areas. Nepal has intensified efforts to free hundreds of people trapped inside tunnels at hydropower projects, including the Trishuli 3A site, following Wednesday's flash floods. Rescuers, including experts from India and China, have been attempting to make contact but have so far received no response from inside the tunnel. Hundreds of the 2,500 people reported missing are believed to be employees of Nepal's hydropower projects. Wednesday's disaster has killed at least 794 people and more than 2,500 people are missing in Nepal. And in women's cricket, India began the T20 Asia Cup 2026 campaign in dominant fashion, beating Thailand by 94 runs at the Dubai International Stadium last night. Batting first, India scored 159 runs for the loss of 9 wickets in 20 overs. In reply, Thailand were bowled out for just 65 runs in 15.3 overs. And in football, India under-20 men's national team will begin their AFC under-20 Asian Cup China 2027 qualifiers against Syria at the Dostlik Stadium in Tashkent today. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু. সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে সরকারি দপ্তরগুলিতে মানুষের অভাব অভিযোগ নিষ্পত্তি করা হবে। সম্প্রতি মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এ বিষয়ে জেলা থেকে ব্লক স্তরের সমস্ত আধিকারিককে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন এই নির্দেশিকা অনুযায়ী প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সাধারণ মানুষ সরাসরি আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারবেন। এই নির্দিষ্ট সময়ে জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও, পুর কমিশনার এবং পুলিশ আধিকারিকদের নিজেদের চেম্বারে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে ওই সময়টিতে আধিকারিকরা কোনো বৈঠক বা সরকারি সফরে যেতে পারবেন না। প্রয়োজনে যোগাযোগের জন্য আধিকারিকদের মোবাইল নম্বর ও ইমেল আইডি দপ্তরের বাইরেও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জমা পড়া অভিযোগ এবং তার সমাধানের অগ্রগতি নথিভুক্ত থাকবে আপনার সরকার আপনার পাশে পোর্টালে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রিয়াপাড়াতে এক প্রশাসনিক সভায় যোগ দেবেন। সভা থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। সভাস্থল পরিদর্শনের পর গতকাল রাজ্যের

0: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক জানান, জেলার উন্নয়নে সরকারের একাধিক পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করতে পারেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর বিতর্কিত দেওয়াল লিখন মুছে দেওয়াকে বিলম্বে বোধোদয় বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দেওয়াল লিখন অনেক আগেই মোছা উচিত ছিল।
1: বিলম্বে বোধোদয় আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করেছেন, আমিও যাদবপুরের ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার যারা দেখেন যাদবপুর তাদের বলেছি, অভিযোগ যেটা এসেছিল প্রমাণিত হয়েছে। স্লোগান গুলো কি দেশের পক্ষে শিক্ষার স্বার্থে ছিল? দুহাতে গুলি চালিয়ে একসঙ্গে ২৭টা নিরপরাধ গোর্খা ইএফআর কে মেরে দিয়েছে। তারপরে আপনি বলবেন পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থাকবো, আপনি লিখবেন রেড স্যালুট কিসেন কাশ্মীর মাঙ্গে আজাদ উঠেতে হচ্ছে, তারপরে আরো কিছু হবে, অনেক কিছু মোছা।
0: সপ্তাহের প্রথম কাজের দিনে শিয়ালদা স্টেশন চত্বরে ফুড প্লাজায় অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে আজ সকালে ওই রেস্তোরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। অফিস টাইমে অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। আতঙ্কে অনেকে দৌড়দৌড়ি শুরু করেন। ওই ফুড প্লাজায় এর আগেও আগুন লেগেছিল বলে জানা গেছে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে প্রাণহানির প্রেক্ষিতে শহরের প্রায় ৩০০টি হোটেল রেস্তোরাঁ গেস্ট হাউসে যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখেছে কলকাতা পুরসভা পুলিশের যৌথ দল। অধিকাংশ ক্ষেত্রেই বিধিনিয়ম সংক্রান্ত গাফিলতি ধরা পড়েছে বলে জানা গেছে। সেসব হোটেল রেস্তোরাঁ বন্ধে নোটিশ দিয়েছে পুরসভা। নিয়মকানুনের শর্ত পূরণ করে আবেদন করা হলে পুরসভা সেগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। কেন্দ্রের সহায়তায় রাজ্য সরকার বর্তমানে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে বলে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। আসানসোল রাইফেল ক্লাবে অনুষ্ঠিত দশম ইস্ট জোন শুটিং চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল যোগ দেন তিনি। এই ক্লাব থেকে আগামী দিনে আন্তর্জাতিক মানের শুটার তৈরি হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেছেন। রাজনৈতিক সদিচ্ছার অভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বেহাল বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় মন্তব্য করেছেন। দমদম টাউন হলে গত সন্ধ্যায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,
2: এই যে প্রবণতাটা তৈরি হয়েছে না যে আমাকে ইংলিশ মিডিয়ামে না পড়ালে আমার জাত যাবে, এটা থেকে সরে আসুন। শিক্ষার কোনো ভাষা নেই, যে কোনো ভাষায় আপনার অভিপ্রিয় শিক্ষা আপনি অর্জন করতে পারেন যদি আপনার একাগ্রতা থাকে। পশ্চিমবঙ্গে বেহাল অবস্থা, তার কারণ আমি কাউকে দোষ দিই না, দোষ দিই পশ্চিমবঙ্গের জনগণ এবং আমরা নিজেদেরকে। এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ পুরনো গৌরব ফেরত পাবে না, রাস্তা দুর্গম, কিন্তু সেই দুর্গম রাস্তা অতিক্রম করতে পারে কারা? আমি আপনি সংকল্প নিই, আমরা আবার পশ্চিমবঙ্গকে হারানো গৌরব ফেরত দেব।
0: আকাশবাণীতে ১৩৭তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করেছেন।
3: উত্তম কুমার জি এক ভার্সেটাইল অ্যাক্টর থে, জো আপনে অভিনয় সে লোগো কে দিলো মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ্য হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমার জি কো ধ্যান মে রখকর লিখি থি। মে এক বার ফির মহানায়ক উত্তম কুমার জি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুম।
0: স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর ১২:৩০টায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আড়া চৌতালে তবলা, শিল্পী সুব্রত মান্না। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন রমা মণ্ডলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। শুরু হচ্ছে অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

0: যে পদ্ধতি, এই গোটা পদ্ধতিটাই আমরা এই ন্যূনতম মজুরি আইন 1948 সালে যেটি প্রণীত হয়েছিল তার মধ্যে বলা থাকছে।
1: আচ্ছা, এই যে একটা আইন প্রণীত হলো, এবং এই যে কোনো আইন প্রণীত হওয়ার আগে কিছু উদ্দেশ্য থাকে, এক্ষেত্রে এই আইনের উদ্দেশ্য কি কি বলে আপনার মনে হয়?
0: মূলত মানে 1, 2, 3 করতে গেলে বলতে গেলে 1 নম্বরে যেটা সবচেয়ে আগে আসবে সেটা হচ্ছে, এর প্রাথমিক লক্ষ্য হচ্ছে সামাজিক ন্যায় বিচার বজায় রাখা এবং শ্রমিকদের ন্যূনতম স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা নির্দিষ্ট করে কল্যাণকর রাষ্ট্রের যে একটা ভূমিকা থাকে সেইটা পালন করা। এবং দ্বিতীয়ত বলতে গেলে এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো জানি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে যে একটা লড়াই করার যে শ্রমিকদের একটা অস্ত্র সেটা হচ্ছে এই ন্যূনতম মজুরি আইন। এটাতে কারণ হচ্ছে এটাতে আমরা বছরে 2 বার করে ডিএ অ্যাডজাস্টমেন্ট করি। এই ডিএ অ্যাডজাস্টমেন্ট করার লক্ষ্য হচ্ছে যে মূল্যবৃদ্ধিটা হচ্ছে তার জন্য যথাযথ যাতে শ্রমিকরা ক্ষতিপূরণটা পান এবং এই মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করতে পারেন সেটা একটা নির্দিষ্ট করা, এবং শ্রমিকদের এটা আর মানে শ্রমিকদের ক্রয় ক্ষমতাকে জোরদার করা এবং বাজারের সঙ্গে চাহিদার রেখে যাতে শ্রমিকরা জীবন ধারণ করতে পারে, এটাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য। সুতরাং আমরা যদি ছোট করে বলি এক লাইনে, তাহলে ন্যূনতম মজুরি আইন ভারতবর্ষে সামাজিক কল্যাণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শ্রম অধিকার সমুন্নত রাখতে অগ্রণী ভূমিকা পালন করে।
1: আচ্ছা, এ বিষয়ে জানবার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দবন্ধ আমাদের মাথায় চলে আসছে, যেরকম অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, কর্মচারী, মালিক বা কর্মসংস্থানের তালিকা, মজুরি ইত্যাদি বিষয়গুলো তো ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়টির সঙ্গে, যদি এদিকটা একটু আলোকপাত করেন আপনি।
0: প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের কথাটা আমি একটু বলে দিই। অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মানে হচ্ছে যে কোন কোন সেক্টরগুলো, কোন কোন জিনিসগুলো কেন্দ্রীয় সরকার দেখবে এবং কোন সেগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ন্যূনতম মজুরি ঠিক করবে এবং কোন কোন জিনিসগুলো রাজ্য সরকারের আওতাভুক্ত আছে। প্রথমে আমরা যদি একটু দেখি, কেন্দ্রীয় সরকারের মধ্যে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে রেলওয়ে, খনি, তৈলক্ষেত্র, বিমানবন্দর বা এমনি বন্দর ইত্যাদি, যেগুলো কেন্দ্রীয় সরকারের দ্বারা বা তার পরিচালিত কর্ম তার পরিচালিত কোনো সংস্থার দ্বারা মানে সংস্থাটা চলে, সেগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। এবারে বাকি যে সমস্ত রয়ে যাচ্ছে সে সমস্তটার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট হচ্ছে রাজ্য সরকার। এরপরে আসছে কর্মচারী। কর্মচারী বলতে আমরা কি বুঝি? কর্মচারী বলতে প্রথম কথা হচ্ছে, একটু পরেই আসবো, তফসিলভুক্ত হওয়ার একটা, তফসিল মানে শেডিউলড এমপ্লয়মেন্ট হওয়ার একটা বিধান আছে, সেটা নিয়ে আমি একটু পরেই আলোচনা করব। তো শেডিউলড এমপ্লয়মেন্ট কী বা কেন সেটা নিয়ে আসছি, তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে কর্মচারী বলতে আমরা যে কোনো ব্যক্তি যারা এই তফসিলভুক্ত নিয়োগকর্তার কাছে নিযুক্ত আছেন এমন একটি কাজে যেটা অদক্ষ হতে পারে, আধাদক্ষ হতে পারে, সেমি স্কিল যাকে বলি, বা হাইলি স্কিল্ড হতে পারে, অত্যন্ত দক্ষ হতে পারে, ম্যানুয়াল হতে পারে বা ক্লারিক্যাল ইত্যাদি কাজে নিয়োজিত হতে পারে, এবং সেই এমপ্লয়মেন্টের জন্য এই আইন অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ করার ব্যবস্থা এই শেডিউলে আছে। সুতরাং এদেরকেই আমরা কর্মচারী বলছি। এরপরে যে বিশেষ জিনিসটা আসে সেটা হচ্ছে নিয়োগকর্তা।
1: একেবারেই
0: নিয়োগকর্তা কাকে আমি বলবো? নিয়োগকর্তা হচ্ছেন এমন কোনো ব্যক্তি যিনি এক বা একাধিক ব্যক্তিকে সরাসরি বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে এই যে তফসিল কথাটা আমরা বলছি বা শেডিউল, তফসিলভুক্ত কর্মসংস্থানে নিয়োগ করেন যেখানে ন্যূনতম মজুরির হার নির্ধারণ করা হয়েছে। এমন হতে পারে সেই ভদ্রলোক, সেই নিয়োগকর্তা কোনো ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ করছেন, তাহলে যেটা করতে হবে সেটা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মালিক বা মালিকের নির্দিষ্ট কোনো ব্যক্তি নিয়োগকর্তা হিসেবে বিবেচিত হবেন, ঠিকাদার কিন্তু নয়। এইটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। তার মানে প্রাথমিকভাবে নিয়োগকর্তা বলতে সেই মালিকই বিবেচিত হবেন, ঠিকাদার নয়। আর শেডিউল এমপ্লয়মেন্টের কথা আমি বললাম যে শেডিউল এমপ্লয়মেন্টে এই আইনের 2G ধারা অনুযায়ী এই আইন

0: নিয়ে তফশিল নির্দিষ্ট করা আছে, সে তফশিলে কোন কোন কর্মসংস্থানকে ঢোকানো হবে সেইটা আমরা একটু পরবর্তীতে আলোচনা করব, তখন এই জিনিসটা শিডিউল এমপ্লয়মেন্ট বলতে কি বোঝাচ্ছি আমরা সেটা একটু পরিষ্কার হবে।
1: তাহলে আমরা সেই প্রসঙ্গে এখনই আসি যে কর্মসংস্থান বিষয়টা কি এবং তার তালিকায় নতুন করে কোনো কর্মসংস্থান যোগ করার উপায় আছে কি না।
0: অবশ্যই আছে, এবারে এক এক করে আসি। এই আইনের 27 নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকার কর্মসংস্থানের নির্ধারিত তালিকায় একটি নতুন কর্মসংস্থান যোগ করতে পারে। আমাদের মোটামুটি এখন 93টি কর্মসংস্থান আমাদের এই শেডিউল এমপ্লয়মেন্টের মধ্যে আছে। এবার শেডিউল এমপ্লয়মেন্ট আমরা কখন করতে পারি না, সেই গভর্নমেন্ট প্রথমে আগে দেখবে যে সমগ্র রাজ্যে সেই কর্মসংস্থানে, যে নির্দিষ্ট কর্মসংস্থানটিকে আমরা এই শেডিউলের এমপ্লয়মেন্টের আন্ডারে আনতে চাইছি, সেই কর্মসংস্থানে নিয়োজিত কর্মচারীর সংখ্যা 1000 বা তার বেশি আছে কি না। এই শর্ত পূরণ হলে, প্রাথমিক শর্ত পূরণ হবে, এই শর্ত পূরণ হলে বিজ্ঞপ্তি প্রদান করা হবে যে নতুন কর্মসংস্থানটা আমরা অন্তর্ভুক্ত করতে চাই বলে সরকার একটা ইচ্ছা প্রকাশ করবে, এবং এই ইচ্ছা প্রকাশ করার পরে 3 মাসের একটা সময়সীমা ধার্য করা থাকে। 3 মাসের সময়সীমা ধার্য করা থাকে এই জন্যই যে আমরা সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার কাছ থেকে আমরা অবজেকশন বা রিপ্রেজেন্টেশন এগুলো আমরা ইনভাইট করি, এবং সেই অবজেকশনের ওপরে আমরা আলোচনা করার পরে নতুন এমপ্লয়মেন্টটি অন্তর্ভুক্ত করার জন্য চূড়ান্ত যে বিজ্ঞপ্তি সেটা আমরা প্রকাশ করতে পারি।
1: এরপরে যে প্রশ্নে আসবো, এই যে ন্যূনতম মজুরি, এর তো একটা নির্ধারণ পদ্ধতি রয়েছে নিশ্চয়ই, এবং যে কোনো আইন বা নিয়ম সব কিছুর মধ্যে কিছু ভুলভ্রান্তি থেকে যায়, সেই জায়গাটা একটু সংশোধনেরও অবকাশ থাকে। এক্ষেত্রে এই ন্যূনতম মজুরি নির্ধারণ এবং সংশোধন এই বিষয়টি কীরকম?
0: ন্যূনতম মজুরি এবং নির্ধারণ এবং সংশোধন দুটোরই উপায় এই 5(1)(b) ধারা অনুযায়ী হয়। আমরা কিভাবে একটা এমপ্লয়মেন্টকে মানে চূড়ান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে ইনক্লুড করতে পারি সেটা আমরা একটু আগে বললাম। এবারে সেই নির্ধারিত কর্মসংস্থানের মজুরির হার প্রস্তাব করে আমরা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করি, আমরা মানে সরকার, সরকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে, এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে 2 মাসের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে আবার করে আমরা কিন্তু মতামত আমন্ত্রণ করি। মতামত আমন্ত্রণ করলাম একবার, প্রথমে আমরা যখন ঢোকাতে চাইছি এমপ্লয়মেন্টটা তখন, আবার যখন আমরা এইটার সেই নির্দিষ্ট এমপ্লয়মেন্টটির আমরা একটা রেট নির্দিষ্ট করলাম সেইটারও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে 2 মাসের মধ্যে তার সেই বিজ্ঞপ্তির রেসপেক্টে আমরা কিছু মতামত আমন্ত্রণ করি, এবং মতামতগুলো আমন্ত্রণ করার পরে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে যেটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে আমাদের আইনের মধ্যেই ন্যূনতম মজুরি উপদেষ্টা বোর্ড আছে, এই উপদেষ্টা বোর্ডের সঙ্গে পরামর্শ করেই আমরা এই চূড়ান্ত মজুরিটা কিন্তু নির্ধারণ করি।
1: এবং এর সংশোধনের পথগুলো?
0: এর সংশোধনের পথ হচ্ছে একই রকম, এই সংশোধনের পথটায় আমরা একটু পরে আসব, সেটাতে মানে তার সেটা বলতে গেলে আরও কিছু কিছু জিনিস বলতে হবে। তো তার আগে যেটা আমি আলোচনা করতে চাইবো যে ন্যূনতম মজুরির হারটা কিভাবে নির্ধারণ করছি, তাহলে সংশোধনের জিনিসটা আমার শ্রোতাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।
1: আচ্ছা,
0: আমার কথা হচ্ছে যে এই আইনের 5 নম্বর ধারা যেটা একটু আগেই আমরা আলোচনা করছিলাম, সেখানে ন্যূনতম মজুরি নির্ধারণ এবং সংশোধনের পদ্ধতি আমরা সংজ্ঞায়িত করেছি, মানে বলেছি, ডেফিনেশন আমরা ওখানে দিয়েছি। কিন্তু ন্যূনতম মজুরির হার নির্ধারণ এবং সংশোধনের কোনো নির্ধারিত নিয়ম নেই, মানে আইনে বলা নেই যে এই রকমভাবে নির্ধারণ করো বা সংশোধন করো। তাহলে কিভাবে করা হবে না, 1957 সালে ভারতীয় শ্রম সম্মেলনে একটা সুপারিশ গৃহীত হয়েছিল, সেই সুপারিশ অনুযায়ী কিন্তু আমরা এই ন্যূনতম মজুরির হারটা নির্ধারণ করি। সেইটা কীরকম, না একটা আদর্শ পরিবার সেখানে ধরা হয়, একটি আদর্শ পরিবারে কিরকম ধরা হবে না।

0: তিনটে খরচ ইউনিট, মানে তিনটে খরচ ইউনিট, তিনজন থাকছে একজন পরিবারে, সেটাকে ধরে নিতে হবে। এবং গড়ে তার প্রতিদিন 2700 ক্যালোরি মোটামুটি খাওয়ার জন্য খরচা হবে। সুতরাং 2700 ক্যালোরির একটা হিসেব হবে। প্রতি পরিবার বছরে 72 গজ বা 66 মিটার কাপড়, তার যে মূল্য, এই তিনটে, তার মানে এক নম্বর হচ্ছে তিনটে খরচ ইউনিট আমি ধরব, প্রত্যেকটা খরচ ইউনিটের জন্য 2700 করে ক্যালোরি প্রত্যেক দিন তার জন্য খাদ্য খরচ হবে, এবং 66 মিটার প্রতি বছরে তার সেই পরিবারের কাপড় লাগবে। এইটা করে মোট যে জায়গাটায় আমরা পৌঁছব, মূল্য নির্ধারণ করব, সেইখানে তার উপরে 5% হারে এইচআরএ ধরতে হবে, মানে হাউস রেন্ট অ্যালাউন্স, বাড়ি ভাড়া ভাতা। এবং তার উপরে আবার মানে এই এই যে তিনটে বললাম সেইটা করে যা হচ্ছে, তার 20% আলো এবং জ্বালানি খরচ বলে ধরতে হবে। এবং এই যে তিনটে প্রথমে বলেছি তার উপরে আবার 5% হারে চিকিৎসার খরচ এবং শিশু শিক্ষার খরচা ধরতে হবে, এবং বৃদ্ধ বয়সের জন্য ব্যবস্থা ধরতে হবে। এই করে মোট যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমাদের ন্যূনতম মজুরি হবে। এবং এই ন্যূনতম মজুরি আপনি যেটা জানতে চাইছিলেন যে সংশোধনের উপায় কী, সংশোধনের উপায় হচ্ছে আমরা এই যে সবাই এটা জানেন মহার্ঘ ভাতা বলে আমরা একটা ভাতা সবাই মোটামুটি এটা চল আছে সবাই জানেন, এটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তা মূল্য সূচকের ওপর নির্ভর করে। এই ভোক্তা মূল্য সূচক দুবার করে আমরা প্রকাশ করি, মানে বছরে 1 জানুয়ারি এবং 1 জুলাই দুবার করে এই ভোক্তা সূচকে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে ওই যে আমরা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছিলাম তার সঙ্গে আমরা এটাকে অ্যাড করি, তার ফলে এইটা সংশোধন হতে হতে যায়। যেটা আমরা প্রথমে প্রাথমিকভাবে বলছিলাম যে যাতে বাজারের চাহিদার সঙ্গে শ্রমিক এই জীবনযাপনটা বজায় রাখতে পারে, তার ন্যূনতম জীবন ধারণের যে চাহিদা সেটা বজায় রাখতে পারে, তার উদ্দেশ্য নিয়েই এই আইনটা, সেটার এইটা হচ্ছে ইয়ে যে দুবার করে আমরা সংশোধন করছি। এবং যে মূল্যবৃদ্ধিটা হচ্ছে সেইটা আমরা তার যে মূল ওয়েজেসটা আছে, যে মূল রেটটা আছে, তার সঙ্গে অ্যাড করছি এবং দুবার করে অ্যাড করছি। এবং বর্তমানে মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার এরকম 80টা কর্মসংস্থানের জন্য অর্ধবার্ষিক মজুরি ঠিক করে।
1: আচ্ছা, এবারে একেবারে যে শেষ প্রশ্নে আসব, ন্যূনতম মজুরি আইন বলবৎ করার উপায়গুলি কী কী?
0: ন্যূনতম মজুরি আইনগুলো বলবৎ করার জন্য আমাদের কিন্তু ন্যূনতম মজুরি পরিদর্শক আছেন, এবং পশ্চিমবঙ্গে মোট 692 জন ন্যূনতম মজুরি পরিদর্শকের পদ রয়েছে, এবং তারা রাজ্যের সমস্ত ব্লক, সাবডিভিশন, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন স্তরে যে শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্রগুলো আমাদের আছে, বা আঞ্চলিক শ্রম অফিস যেগুলো আছে, শ্রম দপ্তরের যে অফিস আছে সেখানে তারা নিয়োজিত আছেন। এবং আমাদের এই ন্যূনতম মজুরি পরিদর্শকের কাজ প্রাথমিকভাবে নির্ধারণ করেন বা এটাকে দেখার জন্য রয়েছেন সহকারী শ্রম কমিশনাররা, এবং ন্যূনতম মজুরি প্রদান এবং সেই বিধানগুলো নির্দিষ্ট রকম আইনে নির্দিষ্ট করা বিধি অনুযায়ী এটা কার্যকর করছেন কিনা মালিকরা সেটার জন্য পরিদর্শন করেন, এর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিদর্শন করেন। এবং সেক্ষেত্রে ন্যূনতম মজুরি পরিদর্শকরাও পরিদর্শন করেন, সহকারী শ্রম কমিশনাররাও পরিদর্শন করেন, এবং ন্যূনতম মজুরি আইন যদি কোনো রকমভাবে লঙ্ঘন হয় তাহলে নিয়োগকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করেন। এবং কীভাবে কী কী বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, না ন্যূনতম মজুরি প্রদান না করা, ন্যূনতম মজুরি কম দেওয়া, বা ন্যূনতম মজুরির অন্য যে বিভিন্ন নিয়মাবলী রয়েছে সেটা না পালন করার জন্য ন্যূনতম মজুরি আইনের 22 নম্বর ধারার অধীনে অভিযুক্ত মালিকদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা শুনলাম ন্যূনতম মজুরি আইন বিষয়ে বিস্তারিত আলোচনা, এবং এ বিষয়ে যিনি অত্যন্ত সুদক্ষভাবে আমাদের শ্রোতা বন্ধুদের সবটা পরিষ্কার করে দিলেন তিনি পার্থপ্রতিম চক্রবর্তী, অ্যাডিশনাল লেবার কমিশনার পশ্চিমবঙ্গ সরকার,

0: আজকের এই অনুষ্ঠানটিতে ন্যূনতম মজুরি আইন কি, তার উদ্দেশ্য কি কি হতে পারে, কর্মসংস্থানের তালিকা, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং তার সংশোধনের পথগুলো কি কি হতে পারে, সেই সঙ্গে দৈনিক মজুরির হার প্রকাশ, ন্যূনতম মজুরি আইন বলবৎ করার উপায়, প্রায় সবকটি দিকই ছুঁয়ে গেছে। আশা করছি আজকের অনুষ্ঠান শুনে আপনারা সমৃদ্ধ হবেন এবং এরকমই নতুন কোনো ভাবনায় নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আমরা আবারও ফিরে আসব।
1: এতক্ষণ শুনলেন শিল্প সংলাপের অনুষ্ঠান।
2: শিল্প সংলাপ শুনলেন এতক্ষণ।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান, ছবির নাম বিজেতা। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন বিনোদ রাঠোর ও অলকা ইয়াগনিক।

0: শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান, একটু পরে খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি নমামি বসুরুত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 2-1 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরুতে আজ দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালের দ্বিতীয় দিনে পূর্বাঞ্চলের বিরুদ্ধে মধ্যাঞ্চল 45 রানে এগিয়ে রয়েছে। ভারতের টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 2-1 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে। মোহামেডান স্পোর্টিং এর পক্ষে লালথান কিমা ও মোহিতোষ রায় এবং কালীঘাট ক্লাবের ভবানী জয়স্বর গোল করেছেন। মোহামেডান স্পোর্টিং 10 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করেছে। নৈহাটি স্টেডিয়ামে অন্য ম্যাচে মেজাল্ডার্স ক্লাব 4-1 গোলে URESC পরাজিত করে। ব্যারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 5-1 গোলে নিউ আলিপুর সুরুচি সংঘকে হারিয়ে দিয়েছে। BCCI এর সেন্টার অফ এক্সেলেন্সে আজ দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালের দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চল পূর্বাঞ্চলের বিরুদ্ধে 45 রানে এগিয়ে রয়েছে। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে 266 রানের জবাবে আজ পূর্বাঞ্চলের প্রথম ইনিংস 266 রানেই শেষ হয়। বৈভব সূর্যবংশী সর্বোচ্চ 92, অভিমন্যু ঈশ্বরন 69 রান করেন। মধ্যাঞ্চলের হয়ে হর্ষ দুবে 4টি, আরিয়ান পাণ্ডে ও ইয়াশ ঠাকুর 3টি করে উইকেট নিয়েছেন। মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 3 উইকেটে 45 রান করেছে। অমন মুখাদে 23, আরিয়ান পাণ্ডে 4 রানে অপরাজিত আছেন। মুকেশ কুমার 2টি, মোহাম্মদ শামি 1 উইকেট নিয়েছেন। এদিকে সেন্টার অফ এক্সেলেন্সের অপর মাঠে অপর সেমিফাইনাল ম্যাচে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 90 রানে এগিয়ে গেছে। উত্তরাঞ্চলের প্রথম ইনিংসে 195 রানের জবাবে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে আজ দিনের শেষে 9 উইকেটে 285 রান করে। অধিনায়ক তিলক বর্মা 106 রানে অপরাজিত আছেন। শ্রেয়াস গোপাল 87 রান করেছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ভারত তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 94 রানে পরাজিত করেছে। থাইল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 9 উইকেটে 159 রান তোলে। শেফালী ভার্মা 64, প্রতিকা রাওয়াল 22 রান করেন। থাইল্যান্ডের হয়ে সুলিপর্ণ লাউমি 3টি, সুনিদা চতুরান গ্রত্তনা 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ড 16 ওভার 1 বলে 65 রানে অলডাউন হয়ে যায়। নান্নাপাত কাঞ্চরো এনকাই 41 রান করেছেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা কোনো রান না দিয়ে 3টি উইকেট নেন। এর পাশাপাশি নন্দিনী শর্মা 3টি, শ্রীচর

0: দুটি, ক্রান্তি গড় একটি উইকেট নিয়েছেন। শেফালি ম্যাচের সেরা নির্বাচিত হন। ভারত বৃহস্পতিবার পরবর্তী ম্যাচে হংকং এর বিরুদ্ধে খেলবে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছে ও দুর্গাপুরের অভিপ্রায় বিশ্বাস। আজ ইডেনে মায়ের সঙ্গে এসেছিল এই উইকেট কিপার ব্যাটার। তার হাতে সিএবির তরফে দুটি ব্যাট তুলে দিয়ে সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। এটি তাঁর প্রথম খেতাব জয়। চেক প্রজাতন্ত্রে আয়োজিত WTT ফিডার ওলোমোক টুর্নামেন্টে অঙ্কুর পুরুষদের ডাবলসেও ভারতীয় জুটি আকাশ পালের সঙ্গে মিলে সোনা জেতেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৮ নম্বরে থাকা অঙ্কুর তৃতীয় বাছাই স্লোভেনিয়ার দেনি কোজুলকে ৩-১ পরাস্ত করেছেন। এর আগে অঙ্কুর ও আকাশ জুটি পুরুষদের ডাবলসে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীকে ৩-১ হারিয়ে দেয়। ফিনল্যান্ডে অনুষ্ঠিত শারীরিকভাবে সক্ষমদের টেবিল টেনিস প্রতিযোগিতা ITTF ওয়ার্ল্ড প্যারা ফিউচার লাটি ২০২৬ টুর্নামেন্টে ভারত ৬টি সোনাসহ মোট ১৬টি পদক জিতে তাদের অভিযান শেষ করেছে। ১৬টি পদকের মধ্যে ৪টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ রয়েছে। সিঙ্গলসে ভারত ১০টি ও ডাবলসে ৬টি পদক জয় করে। FIH পুরুষ হকি বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ধরে রেখেছে জার্মানি। বেলজিয়ামের ওয়াভরেতে অবস্থিত বেলফিয়াস হকি আরিনায় গত সন্ধ্যার ম্যাচে তৃতীয় কোয়ার্টারে একটিমাত্র গোল করেন জার্মানির মাইকেল স্ট্রুটহফ। এটি সেদেশের চতুর্থ বিশ্বকাপ হকি জয়। মার্কিন ওপেন টেনিসে ২৪বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন সার্বিয়ান নোভাক জোকোভিচ এই প্রথমবার পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন। আর্জেন্টিনার মারিয়ানো নাভোন ৭-৬ ৫-৭ ৪-৬ ৬-২ ৬-১ গেমে জোকোভিচকে হারিয়ে দেন। গত ১৯বার জোকোভিচ US ওপেন টেনিসের প্রথম রাউন্ডে অপরাজেয় ছিলেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে ভেনাস উইলিয়ামস তার ২৬তম US ওপেনের খেলায় প্রথম রাউন্ডেই বেরিয়ে গেছেন। জাপানে আসন্ন এশিয়ান গেমসের জন্য ফেন্সিংয়ে ভারতের ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন অলিম্পিয়ান সিএ ভবানী। ২০তম এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। খেলার খবর আপাতত শেষ হল। এরপরের খবর রাত ১০টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমেই নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকিস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শ্রী মোদী। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদো জাপারোভের সঙ্গেও। প্রধানমন্ত্রী আগামীকাল এসসিও শিখর সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বেড়েছে, প্রধানমন্ত্রী একে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। হরপাবানে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে 939 পৌঁছেছে, আরও 4,247 জনের কোনো খোঁজ মেলেনি। পর্যাপ্ত বিশেষ যন্ত্রপাতি, দেহে নিয়ে যাওয়ার জন্য বডি ব্যাগ, দড়ি ও হেলিকপ্টার না থাকায় উদ্ধার কাজে যুক্ত নিরাপত্তা কর্মীরা চ্যালেঞ্জের মুখে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদীর জলবণ্টন নিয়ে আজ নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। ফুটবলে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত আজ তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামে 1-0 গোলে সিরিয়াকে পরাজিত করে। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতি টেনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশ্কেকে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই নেতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছনে গভীর সন্তোষ ব্যক্ত করে বলেন, উভয় দেশে জাতীয় স্বার্থকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকে, ভবিষ্যতেও তা দুটি দেশের নির্ণায়ক নীতি হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন শ্রী মোদী। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেন। ভারত শান্তিরক্ষায় সব রকমের পদক্ষেপ সমর্থন করে, ভবিষ্যতেও তা করে যাবে বলেও উল্লেখ করেন তিনি। অন্তহীন যুদ্ধের পথ পরিহার করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি।
1: ভারত শান্তি কে সভি প্রয়াসো কা সমর্থন করতা হ্যাঁ, শান্তি কে হর প্রয়াস কে লিয়ে আগে ভি সমর্থন করতা রহেগা। যুদ্ধ মে বিতায়া এক এক দিন মানবতা কো পিছে ধকেলতা হ্যায় অর শান্তি কি তরফ বঢ়ায়া এক এক কদম পুরি মানবতা কো নই আশা সে ভর দেতে হ্যায়। হমে এন্ডলেস ওয়ার সে এন্ড অফ ওয়ার উসি দিশা মে জানাই হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্কেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি সমুদ্রে স্বাধীনভাবে যান চলাচল এবং বাণিজ্যের দিকটি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও শ্রী মোদী উল্লেখ করেছেন। এদিকে দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী আজ বিশ্কেকে সেদেশের রাষ্ট্রপতি সাদো জাপারোভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয় সহমত হয়েছেন। শ্রী মোদী কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী 26তম এশিয়ার শিখর সম্মেলনে ভাষণ দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী তাদের জলসীমার উপর ইরানের একটি ড্রোন হামলা তীব্র নিন্দা করেছে। সেদেশের আকাশ প্রতিরক্ষা

0: ব্যবস্থাপনা ডোনটিকে প্রতিহত করে বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির চেষ্টায় চালানো এই ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি সংযুক্ত আরব আমিরশাহী নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর কোন ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। এদিকে জর্ডানের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। জর্ডানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত সমস্ত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে তারা। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজিকে তে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সরদার শওকত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে, পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময় এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আর চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিডিএ 8.2% এবং নমিনাল জিডিপি 11.5% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরীক্ষাটামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামীতে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে বিশ্ব সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বলেন, 4 বছরের মধ্যে ভারত দেশে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগে এই লক্ষ্যে অর্জনের সময় ছিল 10 বছর, বর্তমান সময়ে আরও 1,00,000 ইঞ্জিনিয়ার তৈরির নতুন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ওয়েফার তৈরি থেকে শুরু করে চিপ উৎপাদন পর্যন্ত সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের প্রতিটি পর্যায়ে দেশকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল লক্ষ্য।
1: There is a significant level of confidence among the global semiconductor industry stakeholders that India is definitely the right place for making major investments in the coming decades. And that is clearly demonstrated by the number of units which have been approved in the Semicon 1.0. From 13 months from the date of groundbreaking, the commercial production started. So that pace is what has given a confidence to the global industry.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বস্ত্রশিল্প শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থানও করে। নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত প্রায় 4,000 পড়ুয়ার মধ্যে 85% মহিলা। ফ্যাশন এবং বস্ত্রশিল্পে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার বিপুল সম্ভাবনা ভারতের রয়েছে বলে তিনি বলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AI নিউজ কলকাতাতে। হরভবনে বিধ্বস্ত নেপালে পর্যাপ্ত বিশেষ যন্ত্রপাতি, দেহ নিয়ে যাওয়ার জন্য বডি ব্যাগ, দড়ি ও হেলিকপ্টার না থাকায় উদ্ধার কাজে যুক্ত নিরাপত্তাকর্মীরা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছেন। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের ওই হরভবনে ভেতকাশী নদীর দুই পারের বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ভেসে যায়, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প। এদিকে নেপালে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ আজ জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 939-এ পৌঁছেছে, আরও 4,247 জনের কোনো খোঁজ মেলেনি। চিতপান জেলায় সর্বাধিক 279টি দেহ পাওয়া গেছে। নেপালের সাহায্যে ভারত বিশেষ উদ্ধারকারী দল সেদেশে পাঠিয়েছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। কাঠমান্ডুতে দেহ শনাক্তকরণ ও DNA পরীক্ষার কাজে সহায়তা করছেন। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদী জলবন্টন নিয়ে আজ নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই মৌ স্বাক্ষর করেন, ছিলেন জলশক্তি মন্ত্রী CR পাতিল। এই উপলক্ষে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই সমঝোতা পত্র স্বাক্ষরের ফলে বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে জল নিয়ে দীর্ঘদিনের

0: Olomouc tournament in Czech Republic. The world number 78 defeated third seed Denny Kozul of Slovenia 3-1 in the final. Ankur had earlier secured the men's doubles gold with compatriot Akash Pal. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি ঢঙ্গি, শিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলে।

এবারের গানটি গেয়েছেন মোহাম্মদ রফি, আশা ভোঁসলে ও সহশিল্পীরা। ছবির নাম হাম কিসি সে কাম নহীঁ।

এবারের ছবির নাম মিলন। গানটি গেয়েছেন মুকেশ, লতা মঙ্গেশকর ও সহশিল্পীরা।

এবারের গানটি সমবেত কণ্ঠে গেয়েছেন কুমার শানু, অলকা ইয়াগনিক, ইলা অরুণ ও বাপি লাহিড়ী। ছবির নাম দালাল।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। হিন্দি গানের ছায়াছবির অনুষ্ঠানটি এখানে শেষ হল। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশেপাশের আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশে মেঘ থাকবে, মাঝে মাঝে এক দু ফোঁটা বৃষ্টির সম্ভাবনা, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম, সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৯৪%, সর্বনিম্ন ৭৮%। আজ বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত হবার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে, তাই আজ মৎস্যজীবীদের সমুদ্রের ওই অঞ্চলে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন শুনবেন পয়লা সেপ্টেম্বর 2026 গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা সবজি রোগ ও তার প্রতিকার, এ নিয়ে বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব, এ বিষয়ে বলবেন ডাক্তার শাশ্বতী পাল সাহা, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও সৌভিক শাসমল, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 8:00 জানা অজানা কথিকা শরীর গঠনে পুষ্টি, এ বিষয়ে বলবেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:05 আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 8:20 উত্তরণ সেরিব্রাল পালসিতে আক্রান্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত সেতার শিল্পী কল্যাণ মজুমদার, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি পাঠিয়েছেন পুরুলিয়া থেকে আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার, 11:00 যুববাণীর অনুষ্ঠান অতিথি পুষ্টিবিদ জয়িতা মুখোপাধ্যায় উপস্থাপনায় মনীষা চক্রবর্তী এবং অঙ্কিতা চৌধুরী, 12:00

বংশী শোনাবেন গোরাচাঁদ বাগ, 12:15 লোকগীতে শিল্পী প্রীতি বাগ, 12:33 কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল। স্টুডিওর বাইরে থেকে হাসিমপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে টার্কি পালনে প্রতিবন্ধী দেবাশিস মাইতির সফলতার গল্প। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। বেলা 1:00 নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় সু, 2:30 সাঁওতালি গান, পরিবেশনায় সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ, ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গীতালেখ্য ঝামর ঝামর শের মাকারি, প্রযোজনা পরিমল হেমব্রম, আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। বাইরে ঘুরে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে পাঠদান করেছেন সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক শান্তনু সরকার সঙ্গে দুই শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শিল্পী পয়রানি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, পুষ্টি ও সাঁওতাল মানসিকতা, এ বিষয়ে ডক্টর মৌসুমী মুর্মুর সাক্ষাৎকার। এরপর লোকগান গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন কিষাণ বাণী, প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহী বিষক্রিয়া ও প্রতিকারের উপায়, এ বিষয়ে অধ্যাপক ডক্টর তাপস কুমার সরের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:10 তর্জা গান, পরিবেশনায় শেখর মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা জয়িতা ব্রহ্ম, রাত 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী স্পটলাইট, কাহিনী শান্তা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন, অংশগ্রহণে অমিত রায়চৌধুরী, প্রফেসর ডক্টর অভিজিৎ কুণ্ডু, প্রযোজনা সেহনাজ আব্দুর রউফ। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার শিল্পী কল্যাণ মজুমদার। রাত 9:30 ম্যাগাজিন অনুষ্ঠান শ্রবণী, স্বরচিত কবিতা পাঠে জহর সেন মজুমদার ও সহজম পাল, রম্য রচনা অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়। রাত 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 10:45 আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। রাত 11:00 লোকগীতি শিল্পী প্রীতি বাগ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বাঁশি গোরাচাঁদ বাগ, খেয়াল দিলীপ দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত পণ্ডিত বি আর দেওধর, 6:25 রবীন্দ্রসঙ্গীত সুরেলা গঙ্গোপাধ্যায়, 6:35 রামচরিত মানুষ পর্ব 220, 6:45 ভজন মানসী সেন, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক, 8:30 রাগ প্রধান রাগেশ্রী দাস, 8:45 আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, সকাল 9:00 লোকগীতি প্রীতিবাগ, 9:10 রসধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান সাদিয়া সাদা, সকাল 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দী, 1:10 সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল শিল্পী বলরাম দাস।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা, সন্ধে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা রোশন মুরারকা, 6:30 গুলগুলসন রোশন মুরারকা, সন্ধে 7:10 আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ রোশন মুরারকা, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

এতক্ষণ শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 11 মিনিট হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।